0: ও ভারে খন প্রল ছড়ি হাতার নাই রা হই আছো মেওয়ানে বা ছেজি তারে মুই পিবা মিমামি মার্বলারি প্রিমা বিরা বেশিসার মোবা গঙ্গা আর্ট গ্যালারি রি ইয়াব মই বা আছো
1: নাই ইয়াম বিরা তয়ার তড়ি বা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পর্দি বিরা ইয়াব মইল খারে তারে প্রে আনো সেদি
0: স গঙ্গা আর্ট গ্যালারি রি তো তো বনেবরা আছো
1: তর মি মার্বল আর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড মাই বানিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দে মায়া চিলো বানিম রো
0: তৈলে ভনে কো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কে কে পাইন্ছ ভনেরে এক পটক তৈলে সবাই ভন্দিও তা নেপালি ভাষা মাই
1: বেশিসার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথে মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইন্ছ সাথে হামি কহা ললিত কলা অধ্যয়ন গরিকা দক্ষ ব্যক্তি বাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং বনাইনুকা সাথে বিক্রি বিতরণ গরিন্ছ
2: পবিত্রা গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশিসহর নগরপালিকা সাথ পুরানো বেঞ্চ চোক লংচং প্রোপ্রাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066531387 মোবাইল নম্বর 9842646648 র 9463018883
0: किन हाँस्या नि बुढा तुलाई फर्किने गरी कालबाराही डेन्टल केयर सेन्टरमा पुरै दाँत हालेछन् बुढाले देखाउनलाई होला नि तुलै थर्किने गरी हाँसेका हुन त हाम्रो बाले नि तालबाराहीमै राख्नु भयो के अरे दाँत अहिलेसम्म भोलियै छन् लोकल कुखुराको हड्डी त चपाउँछन् बुढाले
2: तालबाराही डेन्टल केयर सेन्टर प्रालीमा नेपाल सरकारबाट मान्यता प्राप्त दन्त सर्जन डाक्टर अरुण कुमार शाहद्वारा प्रदान गरिने सेवाहरू दाँत सफा गर्ने टल्काउने र सामान्य शल्यक्रिया बच्चा तथा वृद्ध वृद्धाको दाँतको विशेष उपचार भर्ती हुनेहरूका लागि दाँत कलरको सिसा रेजिन कम्पोजिट भर्ने नदुखाइकन दाँत निकाल्ने दाँतको एक्सरे गर्ने नमिलेका बाङ्गाटिङ्गा दाँत सिधा गरी मिलाउने दाँतमा सिसा सिमेन्ट र चाँदी भर्ने फिक्स दाँत राख्ने साथै दाँत झिक्ने राख्ने र बनाउने मुख गनाउने दाँतको हर्ष घिसाबाट रगत आउने सुन्निने पिप आउने रोगको विशेष उपचार गरिन्छ
1: तालबाराही डेन्टल केयर सेन्टर प्रणाली बेसीसहर नगरपालिका साथ भीमसेन स्थान लमजुङ प्रोपाइटर ज्ञानु केसी सम्पर्क मोबाइल नम्बर 9841632004 र 9191920981
3: हेर्ने हेराउनका साथै उपचार गर्ने हजुर तपाईँको संस्कृति संरक्षण तथा सामाजिक विकास केन्द्रमा धामी झाँक्री उत्थान समिति सञ्चालन गरिएको छ। यहाँ प्राथमिक उपचार तथा परामर्श सम्बन्धी श्री धनबहादुर असरपति गुरूद्वारा दयाको सेवाकाई गर्ने गराउने गरिन्छ। साथै समाजको अगाडि दुःख विराम रोगको विश्वासका साथ उपचार गरिने जानकारी गरायौं है त। रोगको विवरण
4: कामने रोग
3: बौलाउने रोग
4: ढल्ने रोग
3: मूर्छा पर्ने
4: सपना नराम्रो देख्ने
3: डराउने
4: रिस उठ्ने
3: तर्सिने
4: खान मन नलाग्ने
3: चिलाउने
4: ऐठन गर्ने
3: कम्मर दुख्ने
4: हात खुट्टा पोल्ने
3: चपाउने
4: हात खुट्टा दुख्ने वा सुन्निने
3: ज्यान करकर खाने
4: महिनावारी गडबडी
3: बाजोपन
4: छारे रोग
3: प्रेसर
4: सुगर

0: প্যারালাইসিস
1: দম
0: খোকি টোকেকো নীল দাম
1: মানছে হরায়েকো
0: সামান হরায়েকো
1: টুনা মুনা লাগেকো
0: মেলমিলাপ গর্ন পর্নে
1: দাঁত দুখেকো
0: বিগার পরেকো
1: পয়সা ফসেকো
0: রক্সি ছুটাউনে
1: ঘর বান্নে
0: পিনাশ ভয়েকো
1: টাউকো দুখনে
0: গ্যাস্ট্রিক
1: জন্ডিস ভয়েকো
0: সত্তুর নষ্ট গর্নে
1: বাক রোগ
0: বান ফর্কাউনে জস্তা রোগহরুকো দৈবিক সাংস্কৃতিক গুরুবাট বিশ্বাসকা সাথ উপচার গরিন্ছ সাথেই বুটি পনি বানিনেছ হামিলাই সমজন হোস নিরাশ হুনু নে ছাইন
1: জন্মের কসলে পো কে লিয়ে আয়েকো ছ র মর্দা লানু পো কে ছ
2: সম্পর্ক স্থান সুন্দরবজার নগরপালিকা ওয়ার্ড নম্বর 9 সিউড়িবার লমসুং কৃষক জাগরণ সহকারী অগাড়ি কৃষি বিকাশ ব্যাংক নজিকই সম্পর্ক ফোন নম্বর 97-69-77-68-60 97-69-77-68-60 র 98-21-57-56-36 98-21-57-56-36
0: গ্রহ ব্যথা গুরুলে দেখো জ্ঞান কসলাই কে থা আউনহোস সোধনহোস খোঁজনহোস বুঝনহোস আবশ্যকতা অনুসার উপচার গর্নহোস রোগবাট মুক্ত হুনহোস জয়রাম গুরুদেব।